হেতে তিন তোমরা লেখা না যায় পেসারা কে বেশা প্রথম সংসারা এক রূপ অনুপ স্বরূপা রঙ প্যো রাভ কী পূপা অন্ড জে রে তিনী খান বহোর রচ দিনী কহু বুড়া যা হুম বেঠা কহু সিম প্যো শঙ্কর কেঠা সৌরি সে দখায় চম্বো আজ ঘাসু সে অম্ভব আব রচা মেরি তুম করো সেখ অবারে সে সঙ্গারো দুর্জতে উঠত পাতা সকল মলেশ করো লঙ্গাতা জয়া তু সব সরণি পরে তিনকে দুষ্ট দূত হ্যাঁ মরে পুরখ যৌন পা পরে তেহারে তিনকে তুম সংকট সব টারে যো কাল কো এক বার তে আয়ে হ্যাঁ তাকে কাল নিত নেই আয়ে হ্যাঁ রক্ষা হয়ে তাই সব কালা দুষ্ট রীত তরে তর কালা কৃপা তন যায় ন হর হো তাকে তাপ তন মেয় হর হো রেদ সেদ কর্ম সব হই দোষ এস সকে ন কোই এক বার জিন তুমে সম্বারা কাল বাতে তাই উবারা জিনর নাম তে আরো কহা